0: פעם נאות תורות אוריו, נותן או תראות תתלובה. אתה כבר, אתה לא רוצה או תלה אותו, ולאלוה מה אתה שותי?
1: אני כאן נפילי. אינו יקנו יקסקת תלו מנעת, איקה יוכתו יגעי קקת מנעת לה. איקה יוכתו יגעי קקת מנעת לה, נית. תן, סקיתו קלו תנגו.
0: Eh, wangan mila kau itu tak semua juga, sama kulingan. Nutan untuk ini, utop sendiri lupa. Nah, makan itu kalau beli luar dengan ini utak kat dalam dengan yang makan kugo, ikut pilih ini tiket kayu tiket cuma apa? Hilang itu kau ini sudah tiket to kalauan yang agak kau tak semua juga yang kira kau yang hat lawa Thailand ikut hilang itu tu, tak kuat. นามคันนี่ตุอะมีฮู้ตะลุอย่าแม้มาตะตอตอกาอุตักเกวะนะฮู้ตุมะฮุนะแม้มีปิยุเนตักตานในน้องนี่ตุเวดอฮุนะลุกตานี่อิสวานะคัดอยู่เนี่ยลิปินนะยานะเขาเนี่ยลุตุกุดอะไรเจ้าเวติกุอายุมีทุมาเนี่ยมาตะคันติกิลิกะงายอุตักกินะกัตตะลอปะกะกะซอยักกุปิปิยักซอดินนะกิซุรี
2: นัดเจอเลยอเมริกาตักแต่นั่นละองค์ตาอเมริกาตัวสุขภาพเจ้าอเมริกาด้วยเนาะที่ตักอีหลังอีเพื่อนแล้วเนี่ยเขาก็ดูสุดที่อีหลังเนี่ยคนนั้นยานายเชื่อไม่ปัดอุตส่าห์เอาเยอะตัวนั้นอินเดียที่ตักคะแนนดีกว่าแต่มาในดีลาเต้าหินเอาเหมือนที่ตักคะแนนดีนุ่นนุ่มเนี่ยคำนวณนั้นน่ะเดี๋ยวยิงตัวน่ะอยู่มาตาเต้าทุกตัวดูสุดที่ดูน่ามีเฮลล์ปังงานเดี๋ยวอาการดูดีแต่มาในปีตัวก็ต่อ
1: Kisunille aqqigiarsuma yoqarnaq quuyigiviuk naukullu akaunersau giallunniaqquuyiva qaqasauyakkuornaalerninga utaqqiningaqai qilamiunersaunaaleqqa uppaluunni qanno
0: utaqqitaa putananna Nahilige lain ni ada, kira nak kau ni ada semilu. Orang melayu cewek ni pun lutan betul kami kau itu luar itu. Ya, anak teri melayu hulu tak kami tuh ini ni kau melayu hulu ni. Kau ini nak kenal hulu ni. Utau tu mesti kau. Anak tahu banyak pat. Utak tu orang akhir ni ada lugu. Kau itu yang melayu lugu tikin ni aning ni. Anjir
1: tahu ya kakak tang mematari. Kanuli takwa biyo yun nakatang nakba o kalaw takalaki yaw yun o adjilikto yun nang nakba.
0: Kanuli lang ipinang ang ata tukihiyo masay takataman nakihiyan niya ikwal ikaw yung masay kahit o ti juti tao ti o kalutela kumya kakitaw yun ti upiyo may mata o kalutela at ideo ti kalutam at ati ito kulipin na mayo man tam na tao makate ikataw na ang lumakya
1: Ako aula ako tawiyo. Iya, pagko siksaka ko na rama o kaw siksaka ka na ko bitamak sumamiksano.
0: Kaya matuwa o kaw hika kaya ka. Sita kalirin may puwat sa o kalaw ka matu. At o hit na o. Udiri o ya ako. Pele ilimaligin na tuya. Sutilo. Hunamiyan. Kikihaga o yun. Ngayon kaya putak kaya. Hanat teh ini, kami hanya tak kemelau tu apa kita kerja tak. Jadi cakap pun nama luar pun kita kalah pun. Tiada nak kau jadi taman kita kalah pun mungkin nak. Hanat dah tak kita kerja tu. Isu apa kau tiada dulu dah. Tak kau passport, hanat ini. Jadi cakap kerja pun nak kau jawa matukat kau. Kira kau itu ni om, ni nak um ni om. Ia mesti duit. Tapi ketuan juga tahu.
3: Time now is 12:16 and you're listening to Nipivut on CBC North Radio 1. Do you need to renew your passport?